এটা নাই কথা প্রবল নাই ওকে তো মনে রে ইয়ো কি বেই মানে দেশে ওকে তো আনন্দ জাগে জ্ঞান করে রে নান্তি সর্ব রূপা কানি তুই কি সার না জানে তিসিও কে সুনা কইয়ে জানে মূর্খ সিও না লুই প্রাণী আর জপিয়ে বানর বাণী না করো চিন্ত চিন্তা হে করতে হর দিবে জল তল জিয়ে জনতা জগত অচিন্ত দান দে প্রভু মেরা মিত পাত্র কীট ভবানী হে না করাজ মিত শুদ্ধ ভাই না করাজ কিতে সা বিহার কি করাই বিহার নামে কবিলি নাহি হর জপি হে ধর্ম পানী হে আন্দে নাম জপো বন ভারী সব আজা মঞ্জা পুরে থারি ਜਾਂ ਨਾਨਕ ਨਾਮ ਜਪੋ ਭਵ ਖੰਡਨ ਸੁਖ ਸਹਿਜੇ ਰਹਿਣ ਬਿਹਾਨੀ ਹੈ ਜਿਨ੍ਹਾਂ ਜੀਵੈ ਤਿੰਨ ਜੁਗ ਪਾਇਆ ਸਹਿਜੇ ਹੀ ਹਰ ਨਾਮ ਸਮਾਇਆ ਜੋ ਸ਼ਰਨ ਪਰੈ ਤਿਸ ਕੀ ਪਤ ਰਾਖੈ ਜੈ ਪੁਛੋ ਵੀਰ ਪ੍ਰਾਣੀ ਜਿਸ ਹਰ

হতে পারো, কিছু না হওয়া তাপি নাহি কিছু পারা কো তোমারা পানি ইহার যে তেরা পানি হ্যাপি লেবেল তু পিতা সব বার গদারে জ্যোঁ খিলা মে ত্যোঁ রে বারা কে সব তুমি কিনা চলে নাহি কো বে পাড়া এক বজায় রখে গ্রহ অন্তর এক বটায় দেখ চন্দ্র কি কাজ কি কো রাজা ইন মে কই হ্যা ক্যা কুড়া ধীমতি কবজ নর কা কমসারি কবজ পুতা কবজ গানা কব সোহ সহ কবজ সোটা কবন জড়া হুকমে মুক্তি হুকমে নর কা সংসারী হুকমে ভগত হুকমে হুসা হুকমে দানা রোজা নাহি